হোলি গমন আমি উদাহরণ থাম ওসি ন থাইব না হননে ইতে মা মুড়ি ছিড়ে যা ইন আওরন মি জোড়ো মি ফালিন দো গাছি বু গিনাই গন্দে হদু নু মি জিবি নির্দু মি পড়ি দাম মি সুপ্তর গোরন গোসল মে হড়া কো দেজা ফিটার মা